0: Hello?
1: Hello?
0: Hello, ladies ki thoram da dumu taram na ukchari ming lifam hai biu.
1: Hai ningom thong jaw ta dinong mai kapam ta nu ja.
0: Tanu ja nu ngai biri ko.
1: Aw nu ngai jari me.
0: Ngasi thoram saruk ya birak pa hai biu kari wa fam thambi ninge.
1: Me mai kai su thoi dok pa yam kana di hai ja ro ye koi ji andan andan listener me amna jo hai bi kre ta koi lam bi ji da kari kan karna thowa adagi koi jo angang pishan thin dok thin jin ta woninga khara
0: হয় ইয়ামনা চুম্ব ফমনি তনুজা খুইগি গাড়ি থৌবিরিবসিংনাসু গাড়ি থৌবগি নিয়ম গাকনা চটপিবা লইনানা চটলিবসিংনাসু চেকসিনা চটপিবা মাসিবু তৌরাগাদি খুইগি এক্সিডেন্ট থকপগি থৌদুসে খরামখাইদি দুমক হন্দাগাদা হাইনা খঞ্জে আতোপো ওয়ফমসিংদি থামবিনাবা লেবিরিব্রা
1: আতোপো ওয়ফমদি কাইসু থুইদোকলাই
0: জেট্রেম মে ইয়াম নুঙাইজারি তনুজা খুইগি থরম সরুগিয়া বিরাকপা দুদি মাথাঙ্গি কলার মুক গামিনাসি
1: ওই থাকাচারি
0: মে থাকাচারি

0: 하라우 때야암 날레레이 상하이 꼴로이 민가우나
1: 상하이기 마콩 따납따납네 동가네 마콩 쿠쟁 상이 품탁다 짜틀링에다 쿠질롱쿰 아니막 마사마톰 따판도레이 마시 상하이나 품탁다 마탐 쿠이네 레이락파기 오이락키바 삭담니 Manipur Sangaigi Mari Mata Oiriba Burma Amadi Thailand Laikiba Singna Laipakta Chatpada Makhong Khujillongkhum Phandokte Loktak Khongbanda Lairiba Sangaigi Chinglemna Fajaba Masak Singtharaduna Inglisinga Machanipal Humbudra Nepal Da Phongba Alvan Wilson Gi Sport and Services in Assam and Elsewhere Mingthonba Lairik Nahai
2: Manipur Gi Loktak Khongbangi Kungna Thana Hoba Napi Marakta Sangai Koba Saji Makhalama Thengai ওথোকন চিংলেম ফজখ্রে ইউরোপ কি রেড ডিয়ার গুম সঙ্গে সজি মখলসি মকোক মৌ মানব মচি হে মখং খুজিং সাংতক ফজে খুজল লোকুম রবর আমুব মান কল ফুমথক চতাম মসা মতোম ফন্দ্রাক ফুমথক পুথদ চতদ নাইব মহসা লাইমবি পিবির খুদল ওর মালে মনিপুর লোকটাক খোবান সজিছি ব্রহ্মা কি থামিন সকমানে মখনি মখল ব্রহ্মা কি থামিন পা তুরেল মপানদান লাপ চিংগি উমংদ
3: ইং লিসমাপন হুমফুত্রা মরিফুগী কেবুল লমজাউদ সহি খুদিং সঙ্গাই মসং থিবদ ভারত লাইঙ্গাকি লোইসং সেক্রেটারি ওরম্ব এম কে রঞ্জিত সিনহানসু কনাগুম্ব আমনা নুংসিত হানব মোপাক মথক চতপগুমদ ফুমথক চতপ হাইবসিসু আরাইব নতে হাইরমি ইং লিসমাপন ইয়ংখাই মঙ্গাদ ব্রহ্মাগি তিন ইন কৌব আমনসু মনিপুরগি সঙ্গাই আদুগা ব্রহ্মাগি থামিন আনিগি মরমদ আসুম হাইরমি
4: মিটার লিসিং আহুম হেন ওয়াংব বর্মাগি আরাকান চিংজাও চিংসং পরেংসি সা কৈন লানথোক পওয়াব মহৌসাগি পল্লমনি বর্মাগি থামিন মফমসিগি কুং থানা হৌরিব উমং লানথোক ওইথোকতে আদুনা লেফটেনেন্ট জেনারেল ফিলিপ ক্রিস্টা সেনা আরাকান্দ থামিন উখি হাইবসে মাসি নংপোক পাকিস্তান লোমদগি ফোগজিলাকপ মণিপুর সঙ্গাই ওইগনি
0: কৈবুল লামজাওগি মফম পুমনমকতা ফুমদিগি আপা আথা মানদে মিটার আনি হেন থাব ফুমদি আদুগা মিটার আমা ফাউব ইয়োগদনা আপাব ফুমদিগি মফম কয়াসু লৈ ফুমথক্ত হৌরিব নাপিসিংগি মরু মারাসিংনা লেখাগি লেপাক কসমনদুনা লেইতাব ফুমদি মফমসু ইয়াউরি মিটারম ইয়ৌন থাদব ফুমথক্ত মপুং ফান চাওরব সঙ্গাই লাবসিংনা চটপ ইয়াদে পুথাই সঙ্গাইনা ফুমথক্ত চটলিংগাইদা তুংথংব খোংন ফুমথক্ত নেটলগা মাংগি খোংন কর থাঙ্গটন নেটপ মালি ফুমদিগি তানথাদা জগোই সাবগুম
5: তারেদন পলেম সঙ্গাই কৌবি এখন তাংথক নাইব ফুমথক খোংথং আমদন খোংকাপ আমদ চতপ গমি হাইব তাইব মখাসে চাহি কুমজা কয়া চুপনা লাইখ্রব ইপা ইপুসিং কেবুল ইমাগি তম্পাক্ত খুদুং নেট খুমাং কাউন চেন চৌনপি পারি পুরী গি সাজত ওই মচা ওইবি এখন ফজাহবনি আসিগুম্ব তামলব ইপা ইপুগি লোনচট আইখোইগি খোংথাং আইখোইগি সাথে আইখোইগি মিটিয়েংবু তাইবংগি ইবুং ইপাসিংনা সিংথাবিদুনা জগোই হাইবি সঙ্গাই কোলোইনবিব নুংসিনা সঙ্গাই আইখোইনা কয়াদ হারাউজাই
3: মাইনওয়াই তাংসাম সহি মতম সাংনা লোকটাক পাত সেনথারিব তুরেল ইরম খোংলম মাম পুথরক চৈতিক চৈরং আপুমসাগি মথক নাপি হোজেনা ফুমদি সেমল আওয়ংব নাপিং আসংব মরু মারা নাপি সঙ্গে আপুমসাং ফাজেনা ফুমদি থাকল ফুমদি সেমলি পোশাকিংক উনাবনা ইং মথক তাওলি ফুমদি মতি মগুল খাদ্রিব মিটোপ মিনৌমনাথক পুথদ চতপ আরাইব নতে থোক থোক নোমলিব ফুমদি তানথা চানা খোং থাঙ্গদ্রগদে ফুমদিদ পুথব সৈদে খর পুথব হোক্রবদে জর জর খু ফাইগল ইউই সঙ্গাইন ফুমথক হইসিং চতপি মরমদ লেফটেনেন্ট কর্নেল উডন হাই
2: মণিপুর সঙ্গাই কৌব সজি মখল